অর্থাৎ যান অত্যাধুনিক প্রবিধি পাঠ প্রশোধিত অন্তর ব্রান্ড কাপানি 500 দেখি 900 মিলিলিটার কা আকর্ষক পেট বোতল হরুমা উপলব্ধ ছাড়।